0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তরুণ কূটনীতিবিদদের কর্মস্থলে যোগাযোগ বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশের বিরুদ্ধে আপোষহীন নীতি গ্রহণের নির্দেশ দিয়েছেন। চীন সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আজ সেদেশের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের 25তম বৈঠকে অংশ নেবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি H-1B ভিসার ক্ষেত্রে বর্তমানে ধার্য মূল্যের ওপর নতুন করে 1 লক্ষের বেশি মার্কিন ডলার ফি বসানোর প্রস্তাব করেছে। UPI এর 1 দশক আজ পূর্ণ হয়েছে। সরকার আটা ও অন্য গমজাত পণ্য রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে শ্রীলঙ্কা আজ প্রথম ইনিংসে 2 উইকেটে 8 রান হাতে নিয়ে খেলতে নামবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তরুণ কূটনীতিবিদদের তাদের কর্মস্থলে তৃণমূল স্তরে যোগাযোগ বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল ভারতীয় বৈদেশিক পরিষেবা IFS 2025-এর ব্যাচের প্রশিক্ষার্থী আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করছিলেন। শ্রী মোদী ভারতের সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে প্রযুক্তি উদ্ভাবন ও সক্রিয় যোগাযোগের সংমিশ্রণের ওপর জোর দিয়ে তাঁদের এ ব্যাপারে উৎসাহিত করেন, যাতে এর মধ্যে দিয়ে ভারতের আন্তর্জাতিক যোগাযোগও আরও সুদৃঢ় হয়। বিশ্বে ভারতের অর্থনৈতিক কর্মকাণ্ডে অনুঘটকের ভূমিকা পালনের জন্যও এই আধিকারিকদের প্রতি আহ্বান জানান শ্রী মোদী। ভারতকে বিশ্বমানচিত্রে এক গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্যস্থল হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণের জন্যও তাদের প্রতি আর্জি জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশের বিরুদ্ধে আপোষহীন নীতি গ্রহণের নির্দেশ দিয়েছেন। নতুন দিল্লিতে নবম জাতীয় নিরাপত্তা কৌশল সম্মেলন 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জাতীয় নিরাপত্তার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন। শ্রী শাহ বলেন, মাল্টি এজেন্সি সেন্টার বা MSC তে থাকা তথ্য AI এর মাধ্যমে বিশ্লেষণ করে জাতীয় নিরাপত্তার জন্য মান্য কার্যবিধি বা SOP তৈরি করতে হবে। সন্ত্রাসবাদ মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রহার প্রকল্পের প্রশিক্ষণের ওপরেও গুরুত্ব দেন তিনি। চীন সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আজ সেদেশের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের 25তম বৈঠকে অংশ নেবেন। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান সাংবাদিকদের জানিয়েছেন, দুই নেতা দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা বলবেন। 2003 সালে ভারত ও চীনের সীমান্ত সমস্যা নিয়ে আলোচনার জন্য গৃহীত বিশেষ ব্যবস্থাপনার অঙ্গ হিসেবে অজিত দোভাল ও ওয়াং ই 3,400 কিলোমিটার দীর্ঘ ভারত চীন সীমান্ত সমস্যা নিরসনে আলাপ আলোচনা চালাবেন। 2020 সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষ এবং পূর্ব লাদাখে দীর্ঘদিনের সামরিক অচলাবস্থার প্রেক্ষিতে নতুন দিল্লি ও পেইচিং এর মধ্যে সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। তবে সম্পর্ক স্থিতিশীল করতে উভয় পক্ষই ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর গতকাল ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে ভারত ও রাশিয়ার মধ্যে নিবিড় সহযোগিতার বিষয়ে আলোকপাত করেন। উভয় নেতা ভারত রাশিয়ার সম্পর্ক আরও জোরদার করা এবং প্রধান প্রধান ক্ষেত্রে সহযোগিতা প্রসারিত করার বিষয়ে আলাপ আলোচনা করেছেন। দ্বিপাক্ষিক বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং আসন্ন শীর্ষ সম্মেলনের প্রস্তুতি খতিয়ে দেখা হয় এই বৈঠকে। ডক্টর জয়শঙ্কর বৈঠকে ভারত রাশিয়া সম্পর্কের বিভিন্ন দিক, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও শক্তির মতো ক্ষেত্রে বিশেষ জোর দেন।
1: India Russia partnership has consistently demonstrated resilience and adaptability even amidst a complex international landscape. Our engagement has continued to deepen, reflecting the mutual interest and confidence that define our bilateral partnership.
0: ভারত দক্ষিণ সুদানে রাষ্ট্রসংঘের মিশনে মোতায়েন শান্তিরক্ষীদের ওপর হামলা তীব্র নিন্দা করেছে। ওই হামলায় ইথিওপিয়ার এক নিরাপত্তারক্ষী সহ 2 জন প্রাণ হারান, আহত আরও অনেকে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এক বার্তায় এই হামলার নিন্দার পাশাপাশি নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের আয়ের সম্ভাব্য সব উৎস বন্ধ করাই এই নিষেধাজ্ঞার লক্ষ্য। তিনি বিভিন্ন দেশকে সতর্ক করে বলেছেন, তেহরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখলে তাদেরও মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি প্রত্যাখ্যান করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তাঁর দাবি, অন্যান্য দেশের সঙ্গে ইরানের সম্পর্ক আরও সীমিত করার অর্থনৈতিক ক্ষমতা ওয়াশিংটনের নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ডিএইচএস H-1B ভিসার ক্ষেত্রে বর্তমানে ধার্য মূল্যের ওপর নতুন করে 1,03,265 মার্কিন ডলারের ফি বসানোর প্রস্তাব করেছে। এই ফি H-1B ভিসার কোটার মধ্যে থাকা সব আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আবেদন জমা দেওয়ার সময়ই এই অতিরিক্ত ফি দিতে হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আজ কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র সফর শুরু করছেন। অর্থমন্ত্রক জানিয়েছে, সফরকালে অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অংশীদারিত্ব জোরদার করা, বিনিয়োগ সংক্রান্ত সুযোগ আরও বাড়ানো এবং অভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক অগ্রাধিকারের ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হবে। ভারত ও উপসাগরীয় সহযোগিতা পরিষদ GCC মুক্ত বাণিজ্য চুক্তি FTA নিয়ে আলোচনা সহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে কথাবার্তা বলেছে। সৌদি আরবে ভারতের রাষ্ট্রদূত বিপুল এবং GCC মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাউই এক বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারত ও GCC FTA নিয়ে আলোচনার জন্য কাজের পরিধি সংক্রান্ত শর্তাবলী স্বাক্ষর করেছে। আজকের প্রসঙ্গে এবারের বিষয় ভারতীয় খেলনার ঐতিহ্য ও প্রসার। পূর্ব বর্ধমানের নতুন গ্রামের কাঠের পুতুল প্রস্তুতকারক গৌরাঙ্গ ভাস্কর এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনসের আঞ্চলিক প্রধান জুঁই চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ও DTH বাংলা প্রচার তরঙ্গ ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকালে 11টা থেকে অনুষ্ঠানটি একযোগে শোনা যাবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা UPI এর 1 দশক পূর্ণ হয়েছে। গত 10 বছরে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে রূপান্তরমূলক পরিবর্তন ঘটিয়ে UPI বর্তমানে ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে উঠে এসেছে। 2016 সালে 25 আগস্ট UPI চালু হওয়ার পর থেকে লেনদেনের পরিমাণ বেড়েছে প্রায় 13,000 গুণ। অর্থমন্ত্রক জানিয়েছে, 2016-17 অর্থবর্ষে UPI এর মাধ্যমে মাত্র 1,78,00,000 লেনদেন হয়েছিল। 2025-26 অর্থবর্ষে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 24,162 কোটিরও বেশি। সরকার আটা ও অন্য গমজাত পণ্য রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এর ফলে আটা, ময়দা, সুজি এবং অন্য গমজাত পণ্য বিদেশে রপ্তানির পথ প্রশস্ত হল। বৈদেশিক বাণিজ্য মহানির্দেশালয় DGFT জারি করে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গমের আটা ও সংশ্লিষ্ট পণ্যগুলির পরিবর্তিত রপ্তানির নীতি অবিলম্বে কার্যকর হয়েছে। ভারতীয় চিনি ও জৈব জ্বালানি উৎপাদক সংস্থা ISM এর মহানির্দেশক দীপক বালানি জানিয়েছেন, দেশে পর্যাপ্ত চিনির মজুত রয়েছে। আতঙ্ক ও অমূলক জল্পনার উপর ভিত্তি করে চিনি কেনার প্রবণতা কমালে দামও কমবে বলে তিনি মন্তব্য করেন। সাম্প্রতিক সময়ে ইথানলের উৎপাদনের জন্য চিনি ব্যবহারের কারণে চিনির দাম বেড়েছে বলে যে দাবি করা হচ্ছে তা খারিজ করে দিয়েছেন তিনি। উৎসবের মৌসুমের আগে চিনির কৃত্রিম সংকট ঠেকাতে কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সংস্থা যৌথ নজরদারি চালাবে। চিনির অবৈধ মজুদারি রুখতে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রক। ছত্তিশগড়ের সুকমা জেলার ভেজ্জি থানার পুলিশ মাওবাদী ডেরায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করেছে। আত্মসমর্পণ করা মাওবাদীদের কাছ থেকে খবর পেয়েই এই অভিযান। পুলিশ জানিয়েছে, আগামী দিনে এ ধরনের অভিযান চলতে থাকবে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, মধ্য মহারাষ্ট্র, বিদর্ভ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, উত্তর পূর্ব ভারত, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, কেরালা ও মাহেতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে গঙ্গা ও অন্যান্য নদী জলস্তর বাড়ায় বিহারের পাটনা সহ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অন্যদিকে ওড়িশায় আজ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। কলম্বোয় দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে শ্রীলঙ্কা আজ প্রথম ইনিংসে 2 উইকেটে 8 রান হাতে নিয়ে খেলতে নামবে। সিনহালে স্পোর্টস ক্লাবে এই টেস্টে ভারতের থেকে 495 রানে পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে 9 উইকেটে 503 রান করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে ভারত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তরুণ কূটনীতিবিদদের কর্মস্থলে যোগাযোগ বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশের বিরুদ্ধে আপোষহীন নীতি গ্রহণের নির্দেশ দিয়েছেন। ইউপিআই এর এক দশক আজ পূর্ণ হয়েছে। সরকার আটা ও অন্য গমজাত পণ্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। খবর শেষ হলো, এরপরের খবর স্থানীয় সংবাদ সকাল 10:10।
2: प्रादेशिक समाचार मनीष कानुबाट सुन्नुहोस्। केन्द्र सरकारले पश्चिम बंगाल सरकारलाई नागरिकता संशोधन अधिनियम सीएए अन्तर्गत योग्य आवेदकहरूलाई सुनवाई गर्ने र नागरिकता प्रमाणपत्र जारी गर्ने अधिकार दिएको छ। केन्द्रीय गृह मन्त्रालयले यस सम्बन्धमा एक राजपत्र अधिसूचना जारी गरेको छ। मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले पत्रकारहरूसँग कुरा गर्नुहुँदै लगभग 2,03,000 आवेदकहरूमध्ये 23,000 मानिसहरूलाई योग्य घोषित गरिएको र अहिलेसम्म नागरिकता प्रमाणपत्र जारी गरिएको बताउनुभयो। उहाँले रहल आवेदकहरू द्रुत गतिमा प्रशोधन गरिनेछ र प्रमाणपत्र सम्बन्धित जिल्ला मजिस्ट्रेट मार्फत हस्तान्तरण गरिने बताउनुभयो। मुख्यमन्त्रीले धार्मिक उत्पीडनका कारण बङ्गलादेशबाट भागेका मानिसहरूलाई सीएए अन्तर्गत नागरिकताको लागि आवेदन गर्ने आग्रह पनि गर्नुभयो। पश्चिम बंगाल सरकारले आपतकालीन अवस्थामा प्रतिक्रिया दिन अग्निवीरहरूलाई भर्ती गरेर नयाँ राष्ट्रिय आपदा मोचन बल अर्जुन वाहिनी गठन गर्दैछ। मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले सेप्टेम्बरसम्म यो बल सञ्चालनमा आउने बताउनुभयो। सैनिक बोर्ड मार्फत अहिलेसम्म 200 कर्मचारी छनौट भइसकेको छ। यीमध्ये 100 कोलकातामा, 50 पहाडी क्षेत्र र 50 सागर क्षेत्रमा तैनात गरिनेछ। श्री अधिकारीले तारातलामा हालै भएको गोदामको छत भत्किन्दाको घटनाबाट पाठ सिक्दै आपदा प्रभावित क्षेत्रहरूमा उद्धार कार्यलाई तीव्र बनाउन यो बल आधुनिक प्रविधि र उपकरणहरूले सुसज्जित हुने बताउनुभयो। एनडीआरएफको मोडेलमा बनाइएको यो बलले कुनै पनि प्रकारको आपदामा तुरन्तै प्रक्रिया दिन सक्षम हुनेछ। श्री अधिकारीले अग्निवीरले अग्निशमन तथा आपतकालीन सेवा, वन विभाग, पुलिस र आपदा व्यवस्थापन विभागको भर्तीमा 20% आरक्षण पाउने घोषणा पनि गर्नुभएको छ। पश्चिम बंगालमा हिजोदेखि गुण्डा दमन कानूनको एक हिस्सा लागू भएको छ। एक पत्रकार सम्मेलनमा मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले भन्नुभयो, सरकारी सम्पत्तिमा क्षति पुर्याउने व्यक्तिहरूबाट 3 गुणासम्म क्षतिपूर्ति र ब्याज असुल गरिने सरकारको चेतावनी छ। साथै पुलिसमाथि आक्रमण भए तत्काल कारवाही गरिने बताइएको छ। पश्चिम बंगाल विधानसभामा पछिल्लो सत्र द वेस्ट बंगाल पब्लिक सेफ्टी एन्ड कन्ट्रोल अफ एन्टी सोसल एक्टिभिटिज बिल 2026 पारित गरिएको थियो, जसलाई गुण्डा दमन विधेयकको नाम दिएको छ। नयाँ कानून अन्तर्गत असामाजिक गतिविधिमा संलग्न व्यक्तिहरूमाथि निवारक हिरासत र सम्पत्ति जप्त गर्न सकिने प्रावधान पनि कडा बनाइएको छ। यसैबीच जादवपुर विश्वविद्यालयमा भएको विद्यार्थी विवाद र सार्वजनिक प्रतिक्रियामा क्षति पुगेको घटनाको अनुसन्धान भइरहेको छ। सरकारले दोषीमाथि आवश्यक कारवाही गर्ने स्पष्ट पारेको छ। सरकारको सन्देश स्पष्ट छ, सार्वजनिक सम्पत्तिमा क्षति र हिंसात्मक गतिविधिको कुनै हालतमा सहन हुने छैन। दार्जिलिङ पहाडमा दशकौंदेखि व्याप्त भनिएको भ्रष्टाचार तथा अनियमितताका विषयमा अजय एडवर्सले पश्चिम बंगालका मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीसँग भेटवार्ता गरेका छन्। नवन्ना स्थित मुख्यमन्त्री कार्यालयमा भएको भेटमा गृह सचिव संघमित्र घोषको पनि उपस्थिति रहेको थियो। भेटको क्रममा जीटीए तथा दार्जिलिङ नगरपालिकामा विपक्षको भूमिकामा रहेका एडवर्सले विभिन्न भ्रष्टाचार तथा अनियमितता सम्बन्धित मामिलाबारे मुख्यमन्त्रीलाई जानकारी गराएका थिए। एडवर्सले राजनैतिक समाधान प्राप्त भए पनि भ्रष्टाचार अन्त्य नभएसम्म त्यसको वास्तविक लाभ आम नागरिकसम्म पुग्न नसक्ने बताएका छन्। उनले दार्जिलिङ पहाड भारतकै सबैभन्दा भ्रष्टाचार प्रभावित क्षेत्रमध्ये एक बन्दै गएको आफ्नो धारणा मुख्यमन्त्री समक्ष राखेको जनाएका छन्। भेटमा जीटीए शिक्षक भर्ती तथा नियुक्ति, खाद्यान्न खरिद, एसडीआरएफ कोषको कथित दुरुपयोग, जल जीवन मिशन, अग्ला भवन निर्माण अनुमति, जीटीए सम्पत्तिको लिज, 2023 टिस्टा बाढी राहत, अमृत योजना, पीएमएवाई तथा विभिन्न नगरपालिका सम्पत्तिहरूको लिज र निर्माण लगायतका विषयमा उठाइएको थियो। पीएमजीएसवाई अन्तर्गत भएका सडक निर्माण कार्यको गुणस्तर तथा कथित अनियमितताबारे पनि छलफल भएको बताइएको छ। एडवर्सका अनुसार मुख्यमन्त्रीले यी विषयमा आवश्यक कारवाही अघि बढाउन जीटीएका प्रधान सचिव तथा सम्बन्धित अधिकारीहरूलाई निर्देश दिएका छन्। गोर्खा जनमुक्ति मोर्चा अध्यक्ष विमल गुरुङले कोलकातामा पश्चिम बङ्गालमा भारतीय जनता पार्टीका प्रदेश अध्यक्ष एवं राज्यसभा सांसद समीक भट्टाचार्यसँग औपचारिक भेटवार्ता गर्नुभएको छ। भेटको क्रममा हालै सिलगढीमा केन्द्रीय गृहमन्त्री अमित शाहको अध्यक्षता अनि पश्चिम बङ्गालका मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीको उपस्थितिमा सम्पन्न सर्वदलीय बैठकमा उठेका महत्वपूर्ण विषयहरूबारे विस्तृत चर्चा साथै दार्जिलिङ पहाड़ तराई र डुवर्सको स्थायी राजनीतिक समाधान, गोर्खा जातिको पहिचान, अस्तित्व र राजनीतिक अधिकारको संवैधानिक सुनिश्चितता साथै पहाड़को भविष्य निर्धारणमा क्षेत्रीय राजनीतिक नेतृत्वको निर्णायक भूमिका हुनुपर्ने विषयमा चर्चा भएको जानकारी प्राप्त भएको छ। आकाशवाणी खरसाङबाट प्रादेशिक समाचार पूरा भयो।
3: एफएमएसी 3.5 मेगाहर्जमा यो प्रसारण आकाशवाणी खरसाङको रेगुलर हाम्रो प्रस्तुति रहनेछ। सीमा क्षेत्रबाट
4: नमस्कार आदरणीय श्रोता, 103.5 मेगाहर्ज आकाशवाणी खरसाङको प्रस्तुति कार्यक्रम सीमा क्षेत्रबाटमा यहाँहरू सम्पूर्णलाई म नवराजको न्यानो अभिवादन। श्रोता मित्र, सीमा क्षेत्र कार्यक्रम जहाँ हामी भारतका छिमेकी राष्ट्रहरूसँगको कुराकानीहरू लिएर आउने गर्छौँ, सोही क्रममा आजको बसाइमा यहाँहरूसम्म प्रस्तुत छ भारतमा नेपाली नागरिकहरूलाई रोजगार तथा व्यवसायका अवसरहरू। नेपाल र भारत बीचको खुल्ला सीमाले दुई देशका नागरिकहरूलाई रोजगार, व्यापार र उद्यमशीलताका थुप्रै अवसर प्रदान गरेको छ। आज हामी भारतमा आफ्नो व्यवसाय र जीविका उपार्जनका लागि सङ्घर्ष गरिरहेका चार नेपाली नागरिकहरूको अनुभव सुन्नेछौँ। उनी उहाँहरूले कसरी अवसर खोज्नुभयो, कस्ता चुनौती सामना गर्नुभयो र अहिले के गरिराख्नु भएको छ भन्ने विषयमा हामीले उहाँहरूको भनाइ पनि समेटेका छौँ। सबैभन्दा पहिला कुरा गरौँ नेपाल मोरङ जिल्लाका बासिन्दा एलिसा भगतको। नेपालबाट भारत आएर व्यापार व्यवसायमा सक्रिय रहेकी एलिसा अहिले सीमा क्षेत्रको व्यापारिक वातावरणमा आफूलाई स्थापित गर्ने प्रयासमा हुनुहुन्छ। नयाँ बजार, नयाँ ग्राहक र फरक व्यवसायका वातावरणबीच उहाँले निरन्तर मेहनत गरिराख्नु भएको छ।
5: आदरणीय श्रोता, अहिले हामी एकजना नेपालको चेलीसँग हामी भेटिसकेका छौँ र आउनुहोस्, उहाँसँग केही भलाकुसारी गर्नेछौँ र उहाँ यहाँ इन्डियामा आएर काम गर्नुभएको धेरै साल भइसक्यो है, उहाँसँग केही कुराकानी गरौँ। हजुरको शुभ नाम के हो?
6: एलिसा भगत।
5: अच्छा, एलिसा भगत कहाँको हो तपाईँ?
6: म नेपाल मोरङ डिस्ट्रिक्ट।
5: र यहाँ इन्डिया आएको चाहिँ कति भयो तपाईँ?
6: म धेरै भयो होइन, जस काम चाहिँ गरेको धेरै हो तर इन्डियामा चाहिँ ट्रान्सफर भएको चाहिँ भर्खर 2 मन्थ।
5: र कस्तो अनुभव भइरहेछ यहाँनिर इन्डियामा आएर? तपाईँहरूको त नेपाली भाषी हो होइन, नेपाली भाषी बासी दुवै हुनुहुन्छ, यहाँको मानिसहरूसँग इन्टरेक्ट गर्दा, यहाँको मानिसहरूसँग कुराकानी गर्दा कस्तो फिल भइरहेछ, कस्तो अनुभव भइरहेछ इन्डिया आएर काम गर्न?
6: अब यस्तो हो, जस्तै अब नेपाल र इन्डियाको पिपुलहरूसँग चाहिँ कम्पेयर गर्ने हो भने चाहिँ सबै उस्तै छ होइन, जस्तै यहाँको कल्चरहरू भयो, किनकि लगभग भनेको चाहिँ अब जुन स्टेटमा छु नि त मैले, दार्जिलिङ हो नि त होइन, दार्जिलिङमा भनेको त सबैजना नेपाली पिपुलहरू हुनुहुन्छ नि त होइन, अनि यहाँ चाहिँ अब बस्दै गर्दाखेरि चाहिँ त्यस्तो अब डिफ्रेन्ट त लागेन, तर के हुन्छ भन्दाखेरि अब कुनै बेला चाहिँ हुन्छ नि त, कुनै बेला चाहिँ कुनै मोडमा यस्तो हुन्छ होइन, जोसँग अब चाहिँ कुराकानी गर्दै गर्दाखेरि चाहिँ नेपालको अलिअलि याद चाहिँ आउँछ, नभए त त्यस्तो त केही नै भएको छैन।
5: जस्तै कि अब अरू देशहरूतिर जाँदाखेरि होइन, अरू देशहरूतिर गएर यसरी काम गर्नु, यसरी खुला रूपमा काम गर्नु भनेको चाहिँ अलिकति असहज हुन्छ नि त, अनि यहाँ आएर तपाईँ भारतमा आएर काम गर्नुहुँदैछ नि, एकजना नेपालको छोरी, नेपालमा जन्मेको, नेपालको त्यहाँको खोला नाला पहाड पहरा देखेको मान्छे, अनि यहाँ आएर एकासी दार्जिलिङ आएर काम गर्दाखेरि कतिवटा असहजहरू पनि भोगेको होला तपाईँले, कि असहज भोग्नु भएको छैन, कि कस्तो भइरहेछ?
6: अब असहज भन्नाले चाहिँ फर्स्टमा भन्दाखेरि चाहिँ के थियो, असहज भन्दाखेरि चाहिँ त्यस्तो साह्रो त केही थिएन, अब फर्स्टमा भन्दाखेरि चाहिँ के थियो, वेदर च्यालेन्जिङ एकदम होइन, दार्जिलिङको भनेको चाहिँ अब त भनेको अब नेपालमा त्यही पनि प्लेन्समा हो नि त होइन, अब त्यहाँको यहाँको वेदर चाहिँ कम्पेरिजन गर्दाखेरि चाहिँ अलिकति एडजस्ट हुन चाहिँ गाह्रो भएको थियो। अब कामको सिलसिलामा भनेको चाहिँ अब पिपुलहरू भनेको डिफ्रेन्ट काइन्ड चाहिँ भेट्छ नै भेट्छ होइन, त्यो भनेको नेपाल होस् चाहे इन्डिया होस्, अब चाहिँ नेपालमा हुँदा चाहिँ के हुन्छ, आफ्नै देश हो भन्दाखेरि चाहिँ अलिकति अब त्यस्तो फिल हुँदैन होइन, अब इन्डियामा आउँदाखेरि चाहिँ त्यसो नेगेटिभ पिपुल भेटिहाल्यौँ भने चाहिँ अलिक अर्कै लाग्छ क्या होइन, जस्तै अब ओहो नेपालमा भएको त्यो सायद यस्तो हुँदैन थियो होला, मैले पनि केही भन्दियो होला टाइपको हुन्छ, तर यहाँ चाहिँ अब त्यसरी चाहिँ भन्न सकिँदैन, अलिक डर जस्तो चाहिँ हुन्छ क्या, फ्रिली भन्न सकिँदैन, त्यही हो।
5: यसरी तपाईँ नेपालदेखि यहाँ आउनुभएको छ होइन, नेपालदेखिको भारतको यात्रा कस्तो भयो?
6: अब अपर्च्युनिटी भन्दा पनि चाहिँ हैन जुन म जुन फिल्डमा छु म अहिले हैन त्यो भनेको चाहिँ अब नेपालबाटै म ट्रान्सफर भइराको हो हैन फर्स्ट माल भनेको चाहिँ अपर्च्युनिटी चाहिँ अब नेपालमा कम त भएको हैन भन्दाखेरि नि अब मेरो मनको कुरा म जुन काम गर्दै छु त्यसलाई नै म कन्सिस्टेन्सी ल्याएर गर्छु भनेर चाहिँ म यहाँ आको
5: अनि हजुरले काम गर्नुभएको त दुई महिना भइसकेछ है तपाईँले पनि यसो हेर्दाखेरि चाहिँ यहाँको जुन चाहिँ कल्चर छ यहाँको जुन चाहिँ मानिसहरूको रहन सहन छ बस्ने शैली छ है नेपालबाट कतिको फरक पाउनुभयो
6: नेपालबाट त टोटली डिफ्रेन्ट छ नि हौ अब यहाँको खानादेखि लिएर भयो सुत्ने टाइमदेखि लिएर भयो एकदम बिजी सेड्युल तर यहाँ चाहिँ भनेको है एकदम टाइट बिजी सेड्युल होइन मान्छेहरू भनेको चाहिँ फ्री छ कि छैन भन्न सकिँदैन तर अब बाहिरबाट आएको मान्छेहरूलाई चाहिँ होइन अब ऊ फ्री छ कि छैन त थाहा छैन मलाई तर पनि टाइम दिन नसक्ने के त्यस्तो चाहिँ एउटा छ होइन तर नेपालमा चाहिँ के छ भन्दाखेरि ऊ जस्तो सुकै बिजी नै भए पनि एउटा आइसकेपछि अब अतिथि देवो भव भन्छ नि त होइन एउटा आइसकेपछि उसलाई भनेको चाहिँ छुट्टै तरिकाको चाहिँ दिन्छ क्या प्रायोरिटी त्यो चाहिँ अलिकति डिफ्रेन्ट पाएँ मैले
5: हामीसँग कुराकानी गरिदिनु भयो र हजुरलाई धेरै धेरै धन्यवाद अन्तमा जाँदा जाँदै श्रोताहरूलाई हजुरलाई सुनिराख्नुभएको श्रोताहरूलाई के भन्न चाहनुहुन्छ
6: यस्तो अब एक्सपिरियन्स भनेको चाहिँ एकपल्टको होइन एकचोटिको जिन्दगी हो एक्सपिरियन्स भनेको चाहिँ होइन लिइराख्नुपर्छ क्या होइन आफ्नो देशदेखि लिएर विदेश होइन घुम्नुपर्छ एकचोटि चाहिँ होइन त्यही हो
4: श्रोतमित्र यो थियो एलिसा भगतको अनुभव नेपालबाट भारतमा आएर पनि महिलाहरूले आत्मनिर्भर बन्ने कोसिस गरिरहेका छन् अब लागौ झापाको काकडभिट्टाको गीता राईतर्फ नेटवर्किङ व्यवसायमा संलग्न गीता विभिन्न स्थानमा पुगेर मानिसहरूसँग सम्पर्क विस्तार गर्दै आफ्नो व्यवसायलाई अगाडि बढाइराख्नु भएको छ उहाँका अनुसार आजको समयमा सम्बन्ध र नेटवर्कको निर्माण पनि सफलताको महत्त्वपूर्ण आधार बनेको छ
5: आदरणीय श्रोता अहिले हामी एकजना महानुभावसँग भेटिसकेका छौँ आउनुहोस् उहाँ चाहिँ नेपालदेखि हुनुहुन्छ र भारतमा आउनुहुन्छ उहाँले आफ्नो व्यापारको निम्ति आउनुहोस् उहाँसँग केही कुराकानी गरौँ हजुरको शुभ नाम के हो
7: मेरो नाम गीता राई हो
5: गीता राई कहाँदेखि हुनुहुन्छ
7: म काकरभिट्टाबाट हो
5: काकरीभिट्टा र यहाँनिर के को लागि आउनुभएको थियो तपाईँ
7: म यहाँ बिजनेसको लागि म पहिलेदेखि नै योभन्दा 25-30 वर्षदेखि नै म बिजनेस नेटवर्किङहरू गर्थेँ पहिले अब नेपालमा थिएन म यता आफ्नो मान्छेहरू धेरै हुनुहुन्छ मेरो यता भारतमा इन्डियामा अनि आफ्नो मान्छेकोमा आउँदाखेरि चाहिँ म यसरी नै नेटवर्किङमा मलाई जोइन गर्नुभएको थियो अनि त्यहीँदेखि नै म यसो बिजनेसमा चाहिँ लागेको छु राम्रो फाइदा हुन्छ जस नेपालभन्दा मलाई अब आफ्नो मान्छे पनि भएर होला कि किन मलाई चाहिँ बेसी इन्डिया मनपर्छ म पहिलेदेखि नै इन्डिया घुम्नु मन पराउने अनि त्यही कारणले आफ्नो मान्छे पनि भएको त्यही कारणले गर्दाखेरि चाहिँ मलाई यति राम्रो लाग्छ
5: के फरक देख्नुहुन्छ वा समानता देख्नुहुन्छ भारत अनि नेपाल बिच
7: समानता त अब म त एउटै लाग्छ अब हामी नेपाली नेपाली नै भएर होला होइन मलाई त त्यस्तो लाग्दैन राम्रै लाग्छ नेपालको जस्तै नै लाग्छ मलाई राम्रै लाग्छ
5: हामीसँग कुराकानी गरिदिनु भयो हजुरलाई धेरै धेरै धन्यवाद
7: हुन्छ हस् नमस्कार मेरो पनि धन्यवाद
4: गीता राईको अनुभवले नयाँ पुस्ताले परम्परागत रोजगारी भन्दा फरक क्षेत्रमा पनि अवसर खोजिरहेको देखाउँछन् श्रोतमित्र हामी छौँ 103.5 मेगाहर्ट्ज आकाशवाणी खरसाङको प्रस्तुति कार्यक्रम सीमा क्षेत्र बाटोमा र आजको विषयमा हामी कुराकानी गरिरहेछौँ भारतमा नेपाली नागरिकहरूलाई रोजगारको अवसरमाथि यस विषयमाथि म थप कुराकानी अवश्य लिएर आउने नै छु तर त्योभन्दा पूर्व सुनौ यो मिठो गीत

গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: সময়ের মধ্যে পাবেন। বিগত দিনে পশ্চিমবাংলায় একাধিক নারী নির্যাতন সহ অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর অমানবিক ঘটনা ঘটেছে, শাস্তি হয়েছে, কিন্তু শাস্তি কার্যকর হয়নি। তার কারণ আইনি দীর্ঘসূত্রিতা। এই ভারতীয় ন্যায় সংহিতার যে তিনটি মূল বিষয় রয়েছে তার মধ্য দিয়ে আজকে নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার, স্বচ্ছ বিচার, আধুনিক প্রযুক্তির মধ্য দিয়ে বিচার পাইয়ে দেওয়ার জন্য যে ব্যবস্থা, এই ব্যবস্থা প্রদর্শনীর মধ্য দিয়ে সবাইকে জানাতে চাই পশ্চিমবঙ্গ সরকার, ভারত সরকারের স্বরাষ্ট্র, ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরের সাহায্যে। আমি আশা করব আমরা এখানে যে প্রদর্শনীর ব্যবস্থা করেছি, এই প্রদর্শনীতে নতুন প্রজন্ম, আগামী প্রজন্ম, তারা দেশের ন্যায় ব্যবস্থা সম্পর্কে জানবে, অন্যদের জানাবে, এবং আইনের যে অধিকার বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে আমাদের সংবিধান দিয়ে গেছে সেটা প্রতিষ্ঠা হবে।
1: এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে প্রদর্শনীর উদ্বোধন হয়। তিনি তার বক্তব্যে জানান, পশ্চিমবঙ্গের বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। এই ন্যায় সংহিতার ওপর প্রদর্শনীতে সাধারণ মানুষ ভারতীয় আইনকে খুব সহজে বুঝতে পারবে।
2: ভারতীয় জনতা পার্টি নে বঙ্গাল কি জনতা কো ওয়াদা কিয়া থা কি আপ হাম পর ভরোসা করিয়ে, হাম ভয় কি নাহি ভরোসে কি সরকার দেঙ্গে। অর শুভেন্দু অধিকারী নে কামকাজ সামালনে কি পহেলি ফাইল সাইন কি, ও ফাইল হমারি তিনো ন্যায় সংহিতাও কো লগা কর ইহাঁ সে অঙ্গরেজো কে কানুন কো নিকালনে কি ফাইল, অর উসি সে ভয় কি জগে ভরোসে কা কাম এ অভিযান শুরু হো গয়া। আজ ইহাঁ পর বিধাননগর পুলিশ কমিশনারেট কে নবনির্মিত ভবন কা ভি উদ্ঘাটন হুয়া হ্যায়, অর ইহাঁ পর নশা মুক্ত ভারত কে অভিযান কে লিয়ে ভি এক মহত্বপূর্ণ সংস্থান কা উদ্ঘাটন করনে কা কাম হুয়া হ্যায়। মিত্র, আজ ইসমে সাইড পর হি পাস মে হি এক প্রদর্শনী লগাই, এ তিনো ন্যায় সংহিতায়ে কিস প্রকার সে নাগরিকোঁ কো সুরক্ষিত করেগি, উনকি সম্পত্তি কো কিস প্রকার সে সুরক্ষিত করেগি, ইনকে সম্মান কো কিস প্রকার সে বড়ায়েগি, অর কিস প্রকার সে কিসি ভি ফরিয়াদি কো সির্ফ তিন সাল মে হি, মেরি বাত ধ্যান সে সুননা, সির্ফ তিন সাল মে হি সুপ্রিম কোর্ট তক ন্যায় দেনে কি ব্যবস্থা হো জায়েগি, ইসকি ইহাঁ পর প্রদর্শনী লগাই।
1: এই অনুষ্ঠানে শিলিগুড়ির ল কলেজ ও অন্যান্য কলেজের ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিলেন। উত্তরবঙ্গের বিধায়ক ও অন্যান্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শাসন ব্যবস্থার এই নতুন মাইলফলক সাধারণ মানুষের মনের আইনি ভীতি দূর করতে পারবে বলে রাজ্যবাসীর আশা।
3: मैं पश्चिम बंगाल हूँ। हमारे राज्य की पुलिस ने न्याय संहिता के विभिन्न पहलुओं और उनकी बारीकियों पर आधारित एक अभिनव प्रदर्शनी का आयोजन किया है। आइए स्वयं अपनी आंखों से देखें बदले हुए कानूनों का लाभ आपको कहाँ और किस प्रकार मिल सकता है। इस परिवर्तन को निकट से जानें और महसूस करें। आधुनिक भारत, आधुनिक कानून, न्याय की राह पर सबके साथ।

0: পশ্চিমবঙ্গে 16ই আগস্ট 2026 তারিখে রাজ্যের কন্যাদের সুরক্ষা, শিক্ষা ও ক্ষমতায়নের লক্ষ্যে প্রথমবার কন্যা রত্ন দিবস পালিত হয়। এই উপলক্ষে শিলিগুড়ি শহরেও বিশেষ অনুষ্ঠান হয়, যেখানে কৃতি স্কুল ছাত্রীদের পুরস্কৃত করা হয় এবং কন্যাশ্রী বা সমমানের সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা ও অনুদান বৃদ্ধির বিষয়গুলো তুলে ধরা হয়। এই অনুষ্ঠানে শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। তার হাত দিয়ে ছাত্রীদের পুরস্কৃত করা হয়। এই দিন মন্ত্রী জানান,
1: আমরা ছোট থেকে বড় হয়েছি, আমরা আমি এটা মনে করি যে এইটার একটা মানসিকতা থাকা, যে আমার ঘরকে আমি যেরকম ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তো আমি আমার ঠিক স্কুলটাকেও আমি সেইভাবে পরিষ্কার, শুধু বাথরুম কেন, স্কুলের ক্লাসরুমটাকেও আমি ভালোভাবে করবো। এর জন্য যেরকমভাবে স্কুলে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য কর্মীরা রয়েছে, তার পাশাপাশি আমরা যারা রয়েছি স্কুলের অংশ হিসাবে, আমাদেরকেও এই ব্যাপারে সচেতন, আমরা যদি নিজেরাই সেটার উপরে জোর না দিই, শুধুমাত্র একটা নির্দিষ্ট সময়ে যারা পরিষ্কার পরিচ্ছন্নতা করেন তাদের উপরে ভরসা করে সবটা থাকি, তাহলে সব সমস্যা।
0: 16ই আগস্ট অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ শিলিগুড়ি শিক্ষা জেলা সম্মেলন বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হল। শিলিগুড়ি শহরের দীনবন্ধু মঞ্চে আয়োজিত এই সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বহু শিক্ষক শিক্ষিকা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের অর্থ ও পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন এবং ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার বিধায়িকা শিখা চ্যাটার্জি। এই সম্মেলন নিয়ে শিক্ষক তপন কুমার মণ্ডল বলেন,
2: আমি তপন কুমার মণ্ডল, তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের শিক্ষক। আমাদের যে সাংগঠনিক বৈঠকটি হলো সেটা হচ্ছে শিক্ষক সংগঠনের বৈঠক, ABRSM। ABRSM মানে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ। অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের জলপাইগুড়ি শিলিগুড়ি যে জেলা শিক্ষা জেলা, সেই শিলিগুড়ি শিক্ষা জেলার এই বৈঠকটি সম্পন্ন হলো। আমাদের যে শিক্ষক সংগঠন ABRSM তার রাজ্য কমিটির সম্পাদিকা কাকলি দি উপস্থিত ছিলেন, সাথে উজ্জ্বল দা যে কমিটির সম্পাদক উজ্জ্বল দা উপস্থিত ছিলেন। এবং
0: হ্যাঁ, এই যে শিক্ষানীতি নিয়ে আপনারা নিশ্চয়ই আলোচনা করেছেন, আগামী দিনে বা বর্তমান পরিস্থিতিতে আমাদের নতুন সরকার যে গঠন হয়েছে এবং যে শিক্ষানীতি আপনারা অবলম্বন করতে চাইছেন, সেই পরিপ্রেক্ষিতে আপনারা কি বা বিষয়গুলো উল্লেখ করেছেন?
2: সমগ্র পশ্চিমবঙ্গে বিগত 15 বছরের শিক্ষায় চরম দুর্দিন এসেছে। আমরা জানি যে বিদ্যালয় বিদ্যালয়ে প্রচুর পরিমাণে শিক্ষকের ঘাটতি আছে, তারপর শিক্ষার মান যথেষ্ট নেমে গেছে, শিক্ষাক্ষেত্রে প্রচুর দুর্নীতি, তো এই সামগ্রিক বিষয়গুলো সেখানে চর্চা হয়। যে বিদ্যালয়ে 35:1 যে শিক্ষক রেশিও, সেই শিক্ষক রেশিওতে শিক্ষক নিয়োগ যেন হয়, তার জন্য সরকারের কাছে সেই আবেদন রাখা, সেই প্রস্তাব রাখা, অতি সত্বর যেন সেই নিয়োগ সংক্রান্ত যাবতীয় পদক্ষেপগুলো সরকার পক্ষ থেকে গ্রহণ করেন। তারপর আমাদের বিভিন্ন স্কুলে ছাত্র সাংঘাতিকভাবে কমে গেছে, তো সেখানে আমরা চাইছি যে যেখানে ছাত্র খুবই কম আছে কিন্তু আগে থেকে শিক্ষক শিক্ষিকা সেখানে বেশি আছেন, শহরের মধ্যে বিশেষ করে এই ধরনের স্কুল বেশি আছে, তো সেখান থেকে কিছু শিক্ষককে, যেখানে শিক্ষক কম আছে কিন্তু ছাত্র বেশি আছে সেরকম কিছু স্কুলে দেওয়ার যে কথা, যেটা সরকারি পক্ষ থেকে আলোচনা হচ্ছে এতদিন থেকে সারপ্লাস টিচার, তো সেই সারপ্লাস টিচারদের যেখানে দিলে সঠিকভাবে শিক্ষার মান উন্নয়ন হবে, অর্থাৎ যেখানে দরকার সেই জায়গাগুলোতে দেওয়ার যে বিষয় এবং সেখানে বাস্তব রূপায়ণের জন্য, সঠিকভাবে যেন বাস্তব রূপায়ণের জন্য আমরা সেই প্রস্তাব ডি অফিসে রাখবো, সেই শিক্ষক এসে ছাত্র এসে যেন প্রত্যেকটা স্কুলে ঠিক হয়। 2020 যে শিক্ষানীতি, সেই কেন্দ্রীয় শিক্ষানীতি আমরা চাইছি অতি সত্বর পশ্চিমবঙ্গের সবক্ষেত্রে লাগু হোক, এবং আমরা জানি যে 2020 শিক্ষানীতির যে সুফল সেখানে পশ্চিমবঙ্গে যেন কোন রকম ভাবে বাদ না যায়, এবং সেটা আমরা আমাদের দৃঢ় বিশ্বাস যে বাদ যাবে না, এবং সুন্দরভাবে সেই শিক্ষানীতি যদি আমাদের প্রয়োগ হয়ে যায় তাহলে শিক্ষার মান যে নেমে গেছে সেখান থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবো আমরা। এতদিন আমাদের যে ইতিহাস পড়ানো হতো, সেই মোগল ইতিহাস, পাঠান ইতিহাস, তুর্কি ইতিহাস, শুধু আমাদের পরাজয় দিয়ে ভর্তি থাকতো ইতিহাস বইয়ের মধ্যে, আমাদের গৌরব গাথা আমাদের ভুলে দেওয়া হয়েছে, আমাদের কাছে মেরুদণ্ড দুর্বল করে দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে, ছোট ছোট বাচ্চাদের মধ্যে, যে আমাদের যে বীরত্বের কাহিনী, সেখানে বীর চিলারায়ের মতো একজন বীর যোদ্ধার কাছে মোগলরা যে পরাহত হয়েছে কোনো মতে, সেখানে গিয়ে মোগলরা পরাক্রম দেখাতে পারেনি, আমাদের ইতিহাসে কোথাও সেটা উল্লেখ নেই। বা চোল রাজবংশ চোলেদের যে নৌক্ষেত্রে পারদর্শিতা বা বাণিজ্যিক পারদর্শিতা, সেখানে আমরা যদি জানি সেই সময় যে সামুদ্রিক যে বাণিজ্য, সেই বাণিজ্যে চোলেদের যে দক্ষতা, সেগুলো ইতিহাসের মধ্যে আমাদের পড়ানো হয় না। তো এই বিষয়গুলোকে তুলে ধরা, আমরা এরকম শিক্ষাক্ষেত্রে 2020 শিক্ষানীতির যে সিলেবাস কমিটি, তারা যেমন করে সেই সিলেবাসটাকে সংশোধন করে আমাদের প্রকৃত গৌরবকে ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরবে, সে বিষয়ে আমরা আগ্রহ রাখছি।
0: সরকারি স্কুলের সঙ্গে বেসরকারি স্কুলে একটা সবসময় মা বাবা মায়েদের মধ্যে দ্বন্দ্ব চলে যে কোথায় ভর্তি করব, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে বলছি। সেই ক্ষেত্রে আপনারা কি কোনো রূপরেখা দান করতে পেরেছেন, যেখানে বাবা মা খুব স্বচ্ছন্দভাবে যে এতদিন যেখানে ICSE বা CBSE তে পাঠাতেন বাচ্চাদের সরকারি স্কুলে, এবার তারা সেই দিকে এগিয়ে যাবেন, সেইখানে ভর্তি করার কথা চিন্তা করবেন, পরিকাঠামো ভাবে কতটা আমাদের বা সরকারি স্কুলগুলো এখন উপযুক্ত হবে বাচ্চাদের শিক্ষাদানে?
2: হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমরা খুব ভাবছি, বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি, কারণ যদি শিক্ষার্থী না থাকে তাহলে বিদ্যালয় কি করতে থাকবে? এবার সব শিক্ষার্থী যদি প্রাইভেট স্কুলে চলে যায় তাহলে সরকারি স্কুলগুলো ঝাঁপ বন্ধ করে দেওয়ার উপক্রম হবে। তো এই বিষয়ে একমাত্র দায়িত্ব পালন করতে পারবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন শিক্ষকরা এবং পাশাপাশি অভিভাবকরা। এই অভিভাবক এবং শিক্ষক এই দুপক্ষেরই যুগ্ম উদ্যোগের মধ্যে দিয়ে কিন্তু এই সমস্যার সমাধান হতে পারে। আমরা জানি যে এতদিন ধরে যে শিক্ষা আমরা গ্রহণ করে এসেছি, আমরাও একসময় শিক্ষার্থী হিসাবে শিক্ষা গ্রহণ করে এসেছি এবং সেটা সরকারি স্কুল থেকে শিক্ষা গ্রহণ করেছি, কিন্তু আজকে যে ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে যে সবাই তার বাচ্চাদের প্রাইভেট স্কুলে পাঠাচ্ছে, তার কারণ সরকারি স্কুলে কোনো না কোনো একটা জায়গাতে তারা ভরসা রাখতে পারছেন না যে সেখানে শিক্ষা ঠিকঠাক দেওয়া হচ্ছে না, বা সেখানে কোথাও গিয়ে তার সন্তানটির তিনি ইনসিকিউর ফিল করছেন। তো ওই জায়গাগুলোকে বুঝে সেই জায়গাগুলোকে ঘাটতি পূরণ করে প্রত্যেকটা স্কুল যেন ভরসার জায়গা হয়, অভিভাবকের যেন সেই স্কুলে পাঠানোর পর তারা নিশ্চিন্ত থাকতে পারেন যে না, আমার বাচ্চাটাকে আমরা ঠিক জায়গায় পাঠিয়েছি, তার কোনো অসুবিধা সেখানে হবে না এবং সেখানে গিয়ে সে বাচ্চাটা সঠিক শিক্ষা লাভ করবে। আমি এইটুকু বিশ্বাস করি যে সরকারি স্কুলে যে শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের যে মান, এই বিষয়ে কোনো প্রশ্ন নেই। বেসরকারি এবং সরকারি দুটো ক্ষেত্রে যদি আমরা তুলনা করি তাহলে তুলনা করলে বলতে পারবো যে যথেষ্ট যোগ্য শিক্ষক সরকারি স্কুলে রয়েছেন এবং এই তো ভালো ভালো শিক্ষক রয়েছেন, যে তারপরে কেন সেই স্কুলে ভরসা করা যাবে না? তার মানে সেখানে একটাই বিষয় ঘাটতি থাকতে পারে, সেটা হচ্ছে যে ছাত্র শিক্ষকের যে সম্পর্কের জায়গাটা, সেই সম্পর্কের জায়গাটা হয়তো কিছুটা শিথিল হয়েছে। অর্থাৎ মানসিকভাবে শিক্ষকরা যদি আর একটু উদ্যমী হয়ে ওঠেন তাহলে সেই জায়গাটাতে সম্পূর্ণ ঘাটতি পূরণ হয়ে যাবে এবং আমরা বদ্ধপরিকর এই জায়গাটা ফিরিয়ে নিয়ে আসার জন্য। তার জন্য যতখানি শ্রম দেওয়া দরকার, তার জন্য যেভাবে সামাজিক সচেতনতা থেকে শুরু করে শিক্ষাঙ্গনে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনা থেকে শুরু করে যাবতীয় কাজ আমরা করব। আর আমাদের যে শিক্ষক সংগঠন, সেই শিক্ষক সংগঠনের যে মোটো, সেখানে বলা আছে রাষ্ট্রহিতে শিক্ষা, শিক্ষা হিতে শিক্ষক, আর শিক্ষক হিতে সমাজ। অর্থাৎ আমাদের যে শিক্ষা, সেই শিক্ষাটাই হবে রাষ্ট্রের কল্যাণের জন্য। আর রাষ্ট্রের কল্যাণের জন্য যদি শিক্ষা আমরা দিই, আর সেই শিক্ষার হিতের জন্য থাকবেন শিক্ষকরা, এই বিষয়টা যদি সব অভিভাবককে বোঝানো যায় যে ABRSM এভাবে ভাবছে, এভাবে চাইছে, এতদিন যারা ভাবছে তাদের থেকে ABRSM ভাবনাটা কোথায় আলাদা, তাহলে কিন্তু তারা এই জায়গায় ভরসা রাখতে পারবেন।
0: আজকে ডুয়ার্স ডায়েরি এই পর্যন্তই, আগামী সপ্তাহে আবার আপনাদের কাছে উপস্থিত থাকব সাপ্তাহিক বিশেষ বিশেষ খবর নিয়ে ডুয়ার্স ডায়েরিতে। এই অনুষ্ঠানটির সঞ্চালনা এবং সাক্ষাৎকার গ্রহণে আমি সোমা মুখোপাধ্যায়, আকাশবাণী কার্শিয়াং।
3: শ্রোতাগণ, এলি প্রস্তুত বাংলা কার্যক্রম ডুয়ার্স ডায়েরি।

জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতি মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই এর দীর্ঘ এক দশকের সাফল্যের প্রশংসা করেছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং এর সঙ্গে আজ বেজিংয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভারভের সঙ্গে একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার 2025-এর প্রার্থীদের ক্ষেত্রে ওবিসি ক্রিমি লেয়ার প্রযোজ্য সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট আজ বিশেষ বেঞ্চ গঠন করতে সম্মত হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার বলেছেন, বুস্তরের আধিকারিকরাই ভারতের গণতান্ত্রিক কাঠামোর ভিত্তি। কলম্বোয় দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনের শেষে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে 238 রানে এগিয়ে রয়েছে। আসছি বিস্তারিত খবরে। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই দীর্ঘ এক দশক পূরণ করেছে। ভারতের ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ইউপিআই এক বড় ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউপিআই এর দীর্ঘ এক দশকের সাফল্যের প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি ভারতের ডিজিটাল আর্থিক লেনদেনের ক্ষেত্রে ইউপিআইকে একটি বড় মাইলফলক হিসেবে অভিহিত করেন। দেশবাসীকে তাদের ইউপিআই ব্যবহারের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই ব্যবস্থার ব্যাপ্তি নিয়ে প্রত্যেক ভারতীয়র গর্ব করা উচিত।
1: और जब ये भीम सामान्य नहीं है, आपके परिवार की वो आर्थिक महासत्ता बनने वाला है। अगर आपके पास मोबाइल फोन है, स्मार्टफोन है, कम से कम 5 लेन देन तो करिए। हर हिंदुस्तानी एक बार 5 लेन देन करना देखे तो फिर उसको आदत हो जाएगी और देश डिजिटल मूवमेंट को लीड कर जाएगा।
0: অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, 2016-17 অর্থবর্ষে ইউপিআইতে লেনদেনের পরিমাণ ছিল 1.78 কোটি টাকা। 2025-26 অর্থবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে 24,162 কোটি টাকায়। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং এর সঙ্গে আজ বেজিংয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। উভয় পক্ষের মধ্যে ভারত চীন সীমান্ত এবং দুদেশের সম্পর্কের উন্নতির বিষয়ে আলোচনা হয়েছে। চলতি বছর সেপ্টেম্বর মাসে ব্রিক্স শীর্ষ সম্মেলনে চীনের রাষ্ট্রপতি জি জিনপিং এর প্রস্তাবিত ভারত সফরের প্রাক্কালে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রী দোভাল এবং শ্রী ওয়াং উভয়ই সীমান্ত বিষয়ে আলোচনায় বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্বপ্রাপ্ত। সীমান্ত বিষয়ক কমিটি গঠিত হয় 2003 সালে। 3,488 কিলোমিটার বিস্তৃত ভারত চীন সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে এই কমিটি কাজ করে। উল্লেখ্য, শ্রী দোভাল চীনের উপরাষ্ট্রপতি হ্যানঝাং এর আহ্বানে গতকালই বেজিং পৌঁছান। বেজিংয়ের ভারতীয় দূতাবাস সামাজিক মাধ্যমে এক বার্তায় জানিয়েছে, উভয় পক্ষের মধ্যে সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি প্রতিবেশী দুই দেশের মধ্যে অর্থনৈতিক রাজনৈতিক সম্পর্কের উন্নতি সহ একাধিক বিষয়েও আলোচনা হয়। উপরাষ্ট্রপতি হ্যানঝাং বলেছেন, চীন এবং ভারত দীর্ঘমেয়াদী ও কৌশলগত লক্ষ্যকে সামনে রেখে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতিতে একযোগে কাজ করতে হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতরাতে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভারভের সঙ্গে একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সংবাদমাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন, তাদের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার পাশাপাশি একাধিক বিষয়ে আলোচনা হয়। রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা তাস জানিয়েছে, উভয় নেতার মধ্যে ইউক্রেন, ইরান এবং আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি বিষয়ে আলোচনা হয়েছে। এর আগে ডক্টর জয়শঙ্কর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও সাক্ষাৎ করেন। তাদের মধ্যে দুদেশের অর্থনৈতিক বন্ধনের পাশাপাশি বাণিজ্য, শক্তি, সার এবং পরমাণু সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় প্রতিরক্ষা কৌশলগত আলোচনায় দুদেশ মুক্ত, অবাধ এবং অন্তর্ভুক্তিমূলক ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ওপর জোর দিয়েছে। উচ্চ পর্যায়ের এই বৈঠকে সামুদ্রিক নিরাপত্তা, যৌথ সামরিক মহড়া ও সার্বিক প্রতিরক্ষা সহযোগিতার উপরেও গুরুত্ব আরোপ করা হয়। কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান কৃষি বিষয়ক ডিগ্রি কর্মসূচিতে যুব ছাত্রদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন। নতুন দিল্লির ICAR ইনস্টিটিউটে উপাচার্য এবং নির্দেশকদের এক সম্মেলনে সূচনার পর শ্রী সিং একথা বলেন। তিনি বলেন, কৃষি পাঠ্যসূচিতে कृत्रिम बुद्धिमत्ता प्रयोग समय चाहिदा।
2: और आज की परिस्थितियों के हिसाब से एग्री एजुकेशन कैसी होनी चाहिए, आज की चुनौतियां हैं, क्लाइमेट चेंज की हो, ग्लोबल वार्मिंग की हो, बदलती हुई टेक्नोलॉजी हो, नए नए रोगों का प्रकोप हो, मिट्टी का खराब स्वास्थ्य हो, उन सब का समाधान भी ढूंढना है। कृषि शिक्षा प्राप्त करके जो विद्यार्थी निकलते हैं उनका कैसे भविष्य बेहतर हो और वो कृषि को कैसे बेहतर करें, किसानों को उससे कैसे फायदा हो, इस पर विस्तार से चर्चा हो रही है।
0: केंद्रीय उपभोक्ता दफ्तर सचिव निधि खाड़े बोलेछेन, कांडा एक्सप्रेसर माध्यमे 800 मेट्रिक टन प्याज दिल्ली ते आना हच्छे। एक सोशल मीडिया पोस्टे सचिव जानान, एनएएफईडी एनसीसीएफ एवं केंद्रीय भाण्डार स्टोरे 35 टाका प्रति केजी दरे मिलबे प्याज। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে ভারতীয় খেলনার ঐতিহ্য ও প্রসার। পূর্ব বর্ধমানের নতুন গ্রামের কাঠের পুতুল প্রস্তুতকারক গৌরাঙ্গ ভাস্কর এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের আঞ্চলিক প্রধান জুঁই চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা প্রচার তরঙ্গ ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা 2025-এর প্রার্থীদের ক্ষেত্রে ওবিসি ক্রিমি লেয়ার প্রযোজ্য সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট আজ বিশেষ বেঞ্চ গঠন করতে সম্মত হয়েছে। এই বেঞ্চ ওবিসি ক্রিমি লেয়ার মানদণ্ড নিয়ে কেন্দ্রের আবেদনের শুনানি করবে। সর্বোচ্চ আদালত গত 11 মার্চ এই সংক্রান্ত বিষয়ে যে রায় দিয়েছিল তা 958 জন প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা সেই বিষয়ে কেন্দ্র সুপ্রিম কোর্টের কাছে জানতে চেয়ে আবেদন করে। কেন্দ্রীয় কর্মীবর্গ প্রশিক্ষণ দপ্তর ডিওপিটি 2025 সালের সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ 958 জন প্রার্থীর ক্ষেত্রে ওবিসি ক্রিমি লেয়ার ব্যবহারের বিষয়ে 11 মার্চের আগে যে ব্যবস্থা নেওয়া হতো তা বজায় রাখার উপর জোর দিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, বুথস্তরের আধিকারিকরাই ভারতের গণতান্ত্রিক কাঠামোর ভিত্তি। আজ উত্তরপ্রদেশের লখনৌতে তিনি 500-এরও বেশি বুথস্তরের আধিকারিক বিএলওদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে ভোট প্রক্রিয়াকে আরও কার্যকরী, স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং ভোটার কেন্দ্রিক করার বিষয়ে আলোচনা হয়।
3: बूथ लेवल ऑफिसर भारत के लोकतंत्र की आधारशिला। हर बूथ लेवल ऑफिसर अपनी पारदर्शिता और कर्मठता के लिए न केवल अपने बूथ के मतदाताओं के बीच में जाना जाता है बल्कि पूरे भारत में और पूरे विश्व में जाना और माना भी जाता है।
0: মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ডিএইচএস H-1B ভিসার ক্ষেত্রে বর্তমানে ধার্য মূল্যের ওপর নতুন করে 1,03,265 মার্কিন ডলারের ফি বসানোর প্রস্তাব করেছে। এই ফি H-1B ভিসার কোটার মধ্যে থাকা সব আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। উচ্চ ডিগ্রিধারীদের আবেদনও এর আওতায় থাকবে। আবেদন জমা দেওয়ার সময় এই অতিরিক্ত ফি জমা দিতে হবে। বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পদগুলি সংঘাতময় পরিস্থিতির শিকার হওয়ায় রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাণিজ্যিক জাহাজ ও অসামরিক পরিকাঠামোর ওপর হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন। মহাসচিব সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানান। এর মধ্যে সমুদ্র আইন ও আন্তর্জাতিক মানবিক আইনও রয়েছে। কলম্বোর সিনহালিস স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনের শেষে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে 238 রানে এগিয়ে রয়েছে। 2 উইকেটে 8 রান নিয়ে আজ তৃতীয় দিনে খেলা শুরু করে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে 8 উইকেটে 265 রান তুলেছে। উল্লেখ্য, ভারত 9 উইকেটে 503 রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই এর দীর্ঘ 1 দশকের সাফল্যের প্রশংসা করেছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে আজ বেজিংয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভারভের সঙ্গে একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। খবর এখনকার মতো শেষ হলো। এর পরের খবর স্থানীয় সংবাদ 7:50।
4: पुनः स्वागत छ श्रोताहरूलाई आकाशवाणीको खरसाङ केन्द्रमा। अब प्रस्तुत छ भुटानी कार्यक्रम। त्यसभन्दा अघि सुन्नुहोस् यो छोटो सन्देश।

গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।